জিনপা আহংকি পান খ্যাং এফএম জালখাত পয়েন্টলি মেগাহার্জ আকাশবাণী চুরচাঁদপুর আপন পাইতে প্রোগ্রাম হে তু জিনকাল ইহুন সেওয়া আর পি ওয়াই এফ তে আপন ফটনলা ইংাই দে হলাইলামা সপেন দেগুন হালেলুয়া হন্দম্পা চিৎলা ইংাই হেমা সপেন দেয়।

আহং কিপুয়ান খিয়াংনা এফএম জালিহাত পয়েন্টলি মেগাহার্জ আকাশবাণী চর চাঁদপুর আপন পাইতে প্রোগ্রাম হি আমি নাই হেতু দিং দে তিং তিং নভেকুনি তাকলাম ফা ওলে তু নি তাকলাম ইহুন সে ও ngai khe tu ten de anon tel khom teu la twal leng ngai nai nei ding ole ilama sapen dingun s thang khan kham in asak kol walai len chila de ahon tel tu new lamka zion venga pan dami le ama it le ngai na tu te teng teng ngai de ahon tel a hi ingai khe dingu

0: ইন্টেনসিভ রিভিজনগি কানব ফংব হৌরে হাইনা মুখ্যমন্ত্রী ইউনাম খেমচানো ফুংদোখ্রে বোসেন লোব কুমসি জহিগি হাইস্কুল লিভিং সার্টিফিকেট কম্পার্টমেন্টাল স্পেশাল পরীক্ষা ২০২৬ কি ফল গসি লাউথোখ্রে আমাসং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লৈবাক অহুমগি খংচত গসি নুংথিল ইন্দোনেশিয়াদে থুংখ্রে উখ্রু জেলা লিটান পুলিশ স্টেশন কোনব লুকসংখোং সখংদব খুলাই পাইবসিং এম্বুস তরপদি নিফু সুব আসাম রাইফলস কি পার্সনেল আনি সিরে আসাম রাইফলস কি পাউনহাই থৌদক আদু গসি নুংথিল পুং আনি খর হেলকপ আদুয়াইদ থোকিবনি মসক খংদব খুলাই পাইবসিং আসাম রাইফলস কি কাংবো আদুদ নোমৈ কাপসিলকতুন এটেক তরপদ জওয়ান আনি আদু ফিবম লুনে সোকি তুংদ মখই লাইয়েংনব পুখতপদ লাইকিদবনি হাইরি মখই আনি আদু ওয়ারেন্ট অফিসার আমগ রাইফলম্যান আমগনি হাইরি রাজ্যপাল অজয় কুমার ভালানা উখ্রু জেলাগি লুংচাংখোং এম্বুস তরপদ আসাম রাইফলস পার্সনেল আনি লেখিদবগি থৌদক আদুবু থমুই সোকনো নুঙাইতব ফুংদোরকলি সোশ্যাল মিডিয়াদ থাগতপ ওয়ারোল মদ রাজ্যপালনা হাই আসিগুমা পাংদবগি হিংসাগি থৌদক আজি থমুই সোকনো ইয়ানিংদে আসিগুমা থোং চথরকপ মিয়োইসিং আসিগি মফম সমাজ আসিদ লাইতে মাসিন রাজ্য আসিগি আমতু ওইবগি ওয়াখলোন আমাদি শান্তি রক্ষাগি ফিবমদ আকাইব পিবঙ্গামলোই রাজ্যপাল লাইখিদব পার্সনেল ইমুং মনুং আওয়াবদসু সরুক ইয়ারি হাইরে অসোপ পার্সনেল আথুব মতমদ ফগলপ ওরেশনু হাইরে উখ্রু জেলাগি লুংসংখোং নিফু সুব আসাম রাইফলস কি কনভয়দ এম্বুস তরপবু ইয়ামনা লাইবকতিব থৌদকনি হাইনা গৃহমন্ত্রী গোবিন দাস কোনথৌজমনা হাইরে সোশ্যাল মিডিয়া থাগতপ ওয়ারোল আমদ শ্রী গোবিন দাসনা আসিগুম হিংসাগি থবক আসিনা রাজ্য আসিগি শান্তি আমসুং নুংসি চানবগি লম্বিদ আকনব পি মাহাকনা হাই থৌদক আদুদ সোকলব পার্সনেল আথুব মতমদ ফগলপ ওরেশনু গৃহমন্ত্রী হাই সিকিউরিটি ফোর্স না থৌদক আদুদ চেনব মিয়োইসিং আথুব মতমদ আইনগি ওইব থবকসিং লখলকনি হাইবগি আচেতব থাজব লাই আসিগু মতম আসিদ আইকয় পুমনমক আমত ওইনা লেমিনাদুনা রাজ্য আসিগি শান্তি আমসুং আপুনবগি সক্তম গাকতুনা চেতমিনাসি মুখ্যমন্ত্রী ইউনাম খেমচান হাইরি সরকার আসিনা আইডিপি সিংগিদমক পিব ইয়াব তেংবাং পুমনমক পিগনি লম্বই খংনাংখোং রিলিফ ক্যাম্পতে লাইব আইডিপি সিংদা আরুব আনাব সিং নারিব মিয়োইসিংদ লুপা লাখ আমমমগি সেলগি তেংবাক মাসি খুসিনাখ্রে শ্রী খেমচান হাই আইডিপি সিংগিদমকত আখন্নব থৌরাংসিং পাইখাতুনা পিব ইয়াব তেংবাংসিং সরকার আসিনা ফঙ্গলি মাংনা হাই আইডিপি সিংনে থেংনারিব ওয়াবসিং আসিদগি খরদ ওইরবসু কোখনব গামনব সরকারনে থৌরাং আসি পাইখলকপনি লাইবক থিব থৌদক আমনা মরম ওইদুনা মখইনে মাসা মাসাগি মায়ুমদ লাইব ফংদদুনা রিলিফ ক্যাম্পসিংদ লাইবনি শ্রী খেমচান হাই
1: ইম থাদব কিছু নাইব পোটে আদু তঞ্জানা ইয়াদবনি আদম লাই খিত পাবনা চিফ মিনিস্টার কি পাব পয়সা খর আনা ক্যান্সার গুম ডায়ালাইসিস গুমি খর খর পাশি হাইনা ক্যান্সার পেশেন কম ডায়ালাইসিস কে মানে কন চেনবি ইসামিব মি কুগতরুক লাখ খুশিবনে পাশে আরোব নতে তানা তানরগা আগাম পাশে
0: পাউমিং হংব ওহংগি পাখুমদ মুখ্যমন্ত্রী হাই আইডিপি খরদি মসা মসাগি মায়ুমদ হানজিলনব হৌক্রে কাংপোপি চুরাচানপুর মোরেনচিংব মফম আইডিপি হানজিলহনব ওয়াফমসিং খনরি আইডিপি হোজিক ফাও মপুং ফান হানজিলহনব গামদ্রিবসি কাংলুপসিংগি মরক্ত থাজনবদব লাইবদগিনি আমনা আমাবু মপুং ফান থাজনব থামদরবদি আইডিপি পুমনমক আথুব মতমদ মসা মসাগি মায়ুমদ হানজিলহনব গামগনি রাজ্যসভাগি সদস্য আধিকারী মায়ুম সারদা দেবীনা লম্বই খংনাংখোং রিলিফ ক্যাম্পত আইডিপি নুপিসিংদ ফিসা কোল আমাদি আতাই হিংনবগি লম্বি ওইব ইয়াব পোলামসিংসু আথুব মতমদ খুসিনরগনি হাইরি গসিগি থৌরম আসিদ এমএলএ সনসম প্রেমচন্দ্র আমসুং ইম্ফাল ওয়েস্টকি ডেপুটি কমিশনার মায়াংলম্বম রাজকুমার সিং নচিংব মরুইব মিয়োইসিং সরুক ইয়াকি মুখ্যমন্ত্রী ইউনাম খেমচান হাইরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াগি মখাদ চথরিব স্পেশাল ইন্টেনসিভ রিভিজন আসিদ মিটোপ খন্দকনবগি সরুক ইয়াউরি মাসিগি কানব মাহি ফংব হৌরে ইম্ফালগি নিতাই পাচুথেকত লাইব থম্বাল সংলেনদগসি পাংথোকপ স্পেশাল ইন্টেনসিভ রিভিজন এসআইআর ফেজ টু গি মতাংদ খানানিনবগি থৌরম আমদ ওয়া আঙ্গাংবদ শ্রী খেমচান হাই বিজেপি দি এসআইআর গি মতাংদ ইয়ামনা হাকচিন লউই এসআইআর আসিদ মিটোপ খন্দকনবগি সরুক ইয়াউরি মাসিগি কানব মাহি হৌজিক ফংব হৌরে মাসিগি কানব আসি খাংদুনা কেন্দ্রগি লুচিংবসিংনা রাজ্য পুমনমকত এসআইআর তৌনব থবক পাইখলকপনি মাহাকনা হাই
1: পার্টি বিজেপি মিটোপ খন্দকপগি আচোব পারমা ইয়াউসি থুমনগ পুরগা